দেশদিন মায়া করনি, দেশদিন রানী ডোলনি, রানী ডোলনি তোর মন গো হর ভজন নানক বীর হর ভজন বিবিধাজন শ্রান বিবিধাজন জোরানী নিসন ভজন রানী নিপুরাম দেহান রূপ হর জন হর অন্তর নহি নানক সহি নানক মন মায়া মন ফন্দ রহিও মন মায়া বিসর গোবিন্দ নাম বিসর গোবিন্দ নানক বীর হর ভজন জীবন কবনে কাম জীবন কবনে কাম রানী রাম চিত্রায়